0: रूप में मैं श्री शुभेंदु अधिकारी जी को पश्चिम बंगाल विधानमंडल दल के नेता के रूप में निर्वाचित घोषित करता हूं।
1: এরপর আমরা অনুরোধ করব আমাদের এইচএম স্যারকে এবং উড়িষ্যার সিএম স্যারকে এবং আমাদের স্টেট প্রেসিডেন্ট আমাদের শমী ভট্টাচার্যকে মালা এবং ফুলের মালা এবং মাতার ছবি দিয়ে ওনাকে সংবর্ধনা করো। আপলোক বেড যাও। আমাদের উড়িষ্যা সিএম আমাদের মোহন মাঝিজি সংবর্ধনা করলেন, আমাদের বিধায়ক দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে, এরপর আমাদের মাননীয় শমী ভট্টাচার্য মহাশয়, আমাদের বিধায়ক দলনেতা আমাদের আমাদের শুভেন্দু দাকে সংবর্ধনা দিল। আজকে ঐতিহাসিক দিনে আমরা উড়িষ্যা সিএম আমাদের শ্রী মোহন মাঝিজিকে কিছু বলার জন্য অনুরোধ করব।

0: आप लोग बैठ जाओ.
1: The Union Home Minister Amit Shah announces Swendu Adhikari as BJP's legislative leader in West Bengal. Adhikari is now set to be the new Bengal minister.
0: এরপর আমাদের মাননীয় সুমিত ভট্টাচার্য, আমাদের বিধায়ক দলের নেতা, আমাদের আমাদের সুরেন্দু দাকে সংবর্ধনা দিয়েছে.